0: বিডিএ ক্যানিংটন ক্যানিংটন দিয়েছে আমাদের
1: ক্যানিংটন রিসিভিং গো হেড দিয়েছে আমাদের লোক
0: Your package with the train driver, train departing as we speak, over.
1: Package with the train driver, train departing, Cancun out.